0: হ্যালো, আকাশবাণী বলাঙ্গীর ফোন ইন কার্যক্রম।
1: হ্যালো শুভসকাল ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার নমস্কার আজ্ঞা, কেমতি অছেন আপনি?
1: মু তো সবলে বিন্দাস রতি আসাছি, মা শালাঙ্কা আশীর্বাদ আপনি বিন্দাস যা খুশি থাকে, মা শালা আপনি মন্ত্র ওটে রকি থাকে।
0: বর্ষা কি

0: तारीख भी सुर रखिछ नै
1: हाय
0: आओ केनता केनता कह काना काना
1: आपन भल
0: घरे समस्त भल छन
1: हां भल छन
0: नातेन माने भल छन
1: नातेन माने भल छन
0: कार्यक्रम सुनु छ
1: हां हां
0: इटा गोला मास लागितला ई मास इटा पहला लागला
1: हाय हाय
0: मझिरे आउ नै लगेई
1: दि लगे
0: अच्छा আজি কেন কথা চিত্র গীত শুনব
1: আজি সে প্যার কিয়া তো ডরনা কিয়া র জো প্যার কিয়া তো ডরনা কিয়া গানা টাইটেল সং
0: ঠিক আছে
1: আর নাম না গা কই দমি
0: কহ
1: প্রতীক সাহু আর আমার ভয়বা সাহু গোলাপী সাহু উর্মিলা সাহু উর্বশী সাহু তপস্বিনী সাহু জীবর্ধন সাহু গোবর্ধন সাহু পুনম সাহু পূজা সাহু ভয়বা সাহু প্রতীক সাহু গোলাপী তপস্বিনী উর্বশী জীবর্ধন গোবর্ধন পঙ্কজ সব সাহু পরিবার

তৃতীয় থর ফ্রান্স ফিফা বিশ্বকপ ফাইনাল পঞ্চা উদ্যম করব। সূচনাযোগ্য, ফ্রান্স কোয়ার্টর ফাইনাল 2-0 মরক্কো পরাস্ত করে সেমিফাইনাল পৌঁছিবা বেড়ে স্পেন 2-1 বেলজিয়াম পরাস্ত করে সেমিফাইনাল স্থান অধিকার করেছে। ভারত ইংল্যান্ড মধ্যে আজ তিনিটিকিয়া পুরুষ দিনিকিয়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আরম্ভ হয়েছে।

0: নটি প্রদর্শনী রাজ্যভাবে অংশগ্রহণ করছেন। প্রায়োজক রাজ্যভাবে মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং তামিলনাড়ু এই কার্যক্রমের দায়িত্ব নেউছেন। সেমানক সহিত ওড়িশা, আন্ধ্রপ্রদেশ, আসাম, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর, মণিপুর, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ সমেত নটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রদর্শনী রাজ্যভাবে যোগ দিয়েছেন। কেন্দ্র ও রাজ্য শিল্প সহযোগকে অধিক সুদৃঢ় করা লক্ষ্য নিয়ে স্বতন্ত্র অধিবেশন আয়োজন করা যাচ্ছে। এদ্বারা নিবেশ সুযোগ সৃষ্টি হওয়া সহ শিল্প ভিত্তিভূমি, পিএম মিত্র সংযোগ এবং নীতিগত ব্যবস্থা অধিক সুদৃঢ় হয়ে পড়ব। ব্যবসায়িক ক্ষেত্রকে অধিক ব্যাপক করা লক্ষ্য নিয়ে এক বিরাট প্রদর্শনী ক্ষেত্র প্রস্তুত হয়েছে। 1.6 নিয়ুত বর্গফুট অঞ্চলের প্রস্তুত এই প্রদর্শনী 7,000 অধিক ক্রেতা, 11,30,000 অধিক বাণিজ্য পরিদর্শক এবং 20,000 অধিক বয়নশিল্প উৎপাদ সামিল হবার আকলন করা যাচ্ছে। এভাবে ব্যবস্থা অর্থপূর্ণ বাণিজ্যিক সম্পর্ককে অধিক ত্বরান্বিত করবে বলে আশা করা যাচ্ছে। আমেরিকা, ব্রিটেন, জাপান, পর্তুগাল, স্পেন, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নেপাল সমেত 14টি দেশের আন্তর্জাতিক প্রদর্শক এবং মিলিত জাতিসংঘ ও ইউরোপীয় সংঘর সংস্থাগত প্রতিনিধি অংশগ্রহণ করছেন। এই সম্মেলনী অবসরের 4,000 অধিক বি2বি বৈঠক এবং 30 অধিক বুঝামণপত্র স্বাক্ষরিত হবার সম্ভাবনা রয়েছে। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জর্ডান, কম্বোডিয়া এবং ব্রুনেইর মন্ত্রীস্তরীয় প্রতিনিধিমণ্ডলী এথিরে অংশগ্রহণ করা আগ্রহ প্রকাশ করছেন। আন্তর্জাতীয় নীতি আলোচনা এবং দ্বিপাক্ষিক সংযোগ ক্ষেত্রে এই সম্মেলনের বর্ধিত ভূমিকা প্রতিপাদিত হচ্ছে। বিভিন্ন স্বতন্ত্র দ্বিপাক্ষিক অধিবেশনরে ভারত আমেরিকা কপা সহভাগিতা, ভারত নিউজিল্যান্ড পশম ইকোসিস্টম, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি নামে কার্যান্বয়ন সহিত জাপান প্রতিনিধিমণ্ডলী এবং রুশ কেন্দ্রিক বয়নশিল্প আলোচনা বৈঠকমান অনুষ্ঠিত হব। এই সংস্করণে 100 অধিক বয়নশিল্প জ্ঞান আধারিত অধিবেশন, 39টি প্যানেল ও 16টি গোল টেবুল বৈঠক তথা 8টি রাজ্যভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবার কার্যসূচী রয়েছে। সম্মেলনী অবসরে বয়নশিল্প নিরন্তরতা পুরস্কার 2026 প্রদান করা হবে। দক্ষ মানব সম্বল, শক্তি এবং নির্গমন, বৃত্তাকার অর্থনীতি, নিরন্তর উৎপাদ, সামাজিক দায়িত্ব, দায়িত্বপূর্ণ ব্যবসায় এবং শিল্প সহযোগ আদি ক্ষেত্রগুলি উপরে পুরস্কার পর্যবেসিত হব। ভারত টেক্স 2026 সম্মেলনী বিশ্ব বয়ন সম্প্রদায় পাই এর দ্বার উন্মুক্ত করেছে। সরকারি ক্ষেত্রঠার আরম্ভ করে উদ্যোগী, রপ্তানিকারী, নীতি নির্ধারক, নিবেশক এবং নির্মাতাঙ্কু গোটিয়ে প্ল্যাটফর্মে একত্রিত করে এই কার্যক্রম আন্তর্জাতিক সহভাগিতাকে অধিক সুদৃঢ় করা নেই আশা করা যাচ্ছে।
1: আজির প্রসঙ্গে শুনলে বিশ্বর সর্ববৃহত বয়নশিল্প সম্মেলনী ভারত টেক্স 2026 আলেখ্য আঞ্চলিক সংবাদ বিভাগ উপস্থাপনা সত্যরঞ্জন মহাপাত্র। আপনার কার্যক্রম শুনছেন।

0: পেনশনার আবেদন তারিখ, আয়বা কালখানো মূল হেবা প্রক্রিয়া। এথর পুরা খবর। অণসর শেষ হেবার ঋতু আজ পুরী শ্রীমন্দির চতুর্ধা মূর্তি শ্রীজগন্নাথ শ্রীবলভদ্র দেবী সুভদ্রা ও শ্রী সুদর্শন ভক্ত মানুষ নবযৌবন ভেষথি দর্শন দেছন। ইবছর বহুটে নীতিকান্তি থিবানু দর্শন টিকে ডেরিথি মূল হইতিলা। সকালু পরম্পরা অনুসারে পহিলা ঝুণ বাহারবার উত্তরু শ্রীনওরকে খড়ি প্রসাদ বিজে নীতি করা যাইতিলা। দৈতাপতি সেবক মানে ঘণ্টা ঘণ্টা পটুয়ার সহিতে শ্রীমন্দির নু বাহারিথিলে। তার উত্তরু মহাপ্রভু মানে পুরা ঠিক হইতিবার কথা আউ রথযাত্রাতি বাহারবে বলি গজপতি মহারাজঙ্কু দৈতাপতি মানে জনাইথিলে। তার উত্তরু দত্ত মহাপাত্র সেবক মানে বনক লাগি নীতি কলা উত্তরু চকা অপসর করা যাইতিলা। দশ অবতার মহাপ্রভু মান কর্ণ মঙ্গল আলতি অবকাশ নীতি হেলা উত্তরু পাঞ্চমূর্তি বিজে প্রতিমাকে দক্ষিণী ঘরকে আউ ভূদেবী শ্রীদেবীঙ্কু খট সেজ ঘরকে বিজে করা যাইতিলা। তার উত্তরু তিনি পটি দিয়ঙ্কু বিমলা মন্দির পাশে থিবা মণ্ডণী ঘরকে বিজে করা যাইতিলা। অণসর তাটি খুলবার সহিতে মহাপ্রভু মানকর নবযৌবন দর্শন মূল হইতিলা। ভিতর কাঠ পাশু পহেলা পারিমাণিক দর্শন আউ তার উত্তরু সর্বসাধারণ দর্শন থি ভক্ত মানে মহাপ্রভু মানকু দর্শন করিছন। সেয়াড়ে আয়বা কাইল প্রতিপদা তিথি পড়ুথিবানু মহাপ্রভু মানকর উভা যাত্রা করা যিবা। আয়বা গুরুবার দিন রথযাত্রাকে নজরথি রখিকরি আয়বা কাইল সর্বসাধারণ দর্শন বন্দ রখবারকে শ্রীমন্দির প্রশাসন তরফ সূচনা দিয়া যাইছে। নুয়াপড়া জেলা খড়িয়াল ব্লক বরগাঁ জগন্নাথ মন্দির নেত্রোৎসব আউ নবযৌবন দর্শন হয়ে যাইছে। ই অবসরে মন্দির পরিসর ভক্ত মানকর জবর ভিড় দেখবারকে মিলিছে। সুবর্ণপুর জেলা পাতালি শ্রীক্ষেত্র সহিতে সবু জগন্নাথ মন্দির আজ মহাপ্রভু মানকর নবযৌবন দর্শন সহিতে নেত্রোৎসব হয়ে যাইছে। পুরী শ্রীমন্দির পরম্পরা আউ রীতিনীতি অনুসারে পাতালি শ্রীক্ষেত্র চতুর্ধা মূর্তি নবযৌবন ভেষথি সজেই হইকি নবযৌবন ভেষথি শ্রদ্ধাু মানুষ দর্শন দিয়েছেন। বৌদ্ধ জেলা শ্রীজগন্নাথ মন্দির মহাপ্রভুঙ্কর অণসর নীতি শেষ হবার উত্তরু নবযৌবন দর্শন হয়েছে। ইতার সহিত জেলার পাতালি শ্রীক্ষেত্র নায়কপড়া গুম্ফা ঠিড়িকাজোর নারায়ণনগর মনমুন্ডা পুরুণা কটক সহিতে ভিন ভিন ইলাকান মহাপ্রভু মানকর নবযৌবন দর্শন করা যাইছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্কর অধ্যক্ষতাদি ভুবনেশ্বর লোকসেবা ভবন আজ রাজ্য ক্যাবিনেটর জরুরি বৈঠক হয়ে যাইছে। বৈঠক থি সাতটা বিভাগর মোট তেরোটা প্রস্তাবকে অনুমোদন মিলিছে। বৈঠক উত্তরু মুখ্য শাসন সচিব অনু গর্গ ই বাবদে সূচনা দিয়েছেন। গ্রাম্য উন্নয়ন বিভাগর মুখ্যমন্ত্রী সড়ক যোজনাকে আউ পাঁচ বছর বড়া যাইছে। ইতার সহিত 4600 কিলোমিটর নূয়া সড়ক তিয়ার লাগি ভিল অনুমোদন মিলিছে। যেন সবু গাঁকে রাস্তা নাইন সে সবুকে জুড়বার সহিত খাস করে দুর্গম ইলাকাকে সংযোগ লাগি চেষ্টা জারি রহবা বলি মুখ্য শাসন সচিব কহিছন। সেতু বন্ধ যোজনাকে ভিল আউ পাঁচ বছর বড়া যাইছে। ইতার অধীন থি রাজ্যর 3167টা পূর্ণা সেতুর মরামতি কাম করা যিবা। সমবায় বিভাগর 1956 পূর্ণা আইন সংশোধনকে ভিল ক্যাবিনেটর মঞ্জুরি মিলিছে। আন্ধ্রপ্রদেশ আউ তামিলনাড়ু ন কোভিড 19কে নজরথি রখিকি আজ ভুবনেশ্বর লোকসেবা ভবন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্কর অধ্যক্ষতাতে গোটে উচ্চস্তরীয় বৈঠক হয়ে যাইছে। সবু ডাক্তারখানা মানুষ পুরা প্রস্তুত রহবার সহিত করোনা টেস্টিং কিট মহজুদ রখবারকে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সরকার পুরা প্রস্তুত রহবার সহিত কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের যোগাযোগ থি অছন। পরিস্থিতি উপরে কড়া নজর রখাযাইছে। কোভিডর কেনসি লক্ষণ দেখা দেলে সাঙ্গে সাঙ্গ পরীক্ষা করাই নেবারকে স্বাস্থ্য বিভাগ তরফ কুহাযাইছে। ছাত্রছাত্রীমানকু গুণাত্মক শিক্ষা দেবার সরকারঙ্কর মুখ্য লক্ষ্য বলি উচ্চশিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরজ কহিছন। কেজি ন পিজি ব্যয়মুক্ত শিক্ষা ব্যবস্থার মার্গদর্শিকা বাবদে মন্ত্রী শ্রী সুরজ কহিছন।
1: কেহি বি কোনসি শিক্ষানুষ্ঠান যেমিতি যেতিকি ছাত্র আসুছন্তি সেমানঙ্কর যোগ্য শুল্ক সরকারঙ্কু পাইবে ইয়ার দুরুপযোগ যেমিতি কেহি করিপারিবেনি সেইটাকু 75% আটেন্ডান্স হি কেবল এনফোর্স করিপারিব। গত বর্ষঠারু আমি যোজনা করিছিলু যে এই বর্ষ রিআডমিশন সামস মাধ্যমে হব এবং তাহাকু আমি এনফোর্স করিবা কারণরু কেজি টু পিজি পাই মধ্যে আমাকু সহযোগ সহায়তা সামস তরফরু মিলিপারিব।
0: কেনসি শিক্ষানুষ্ঠান নিজর ইচ্ছাতে ফিস বড়াই নাই পারন। আর্থিক সচ্ছল নাই থিবার ছাত্রছাত্রী উচ্চ শিক্ষানু বঞ্চিত নাই হেবার লাগি ইথি জোর দিয়া যাইছে। ইতার সহিত বৃত্তিগত শিক্ষাকে এই ব্যবস্থা নু বাদ দিয়া যাইছে। না লেখাবার সময়াতি ফিস দেইথবার ছাত্রছাত্রী মানকু পরবর্তী সময়াতি টঙ্কা ফিরেই দিয়া যিবা বলি মন্ত্রী শ্রী সুরজ কহিছন। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু।

0: নানী জুহার
1: জুহার ভাই জুহার জুহার আসো আসো বসো দেখ তো এটা ই যে ঝরিয়ানি কলা গে দিনা তিনি যায়
0: হ্যাঁ
1: টিকে শিক্ষিকা লাগে যাইছি বল তো
0: নি কহন অছরা কে অছরা অছরা কে অছরা ও থেন
1: হই
0: বুঝল ঘর দ্বার কে সম্ভালি নাই হলা চাষ বাড়ি কথা তো নি কহবারটা ভলে
1: হই
0: ধান বি কুহি গলা প্যান জমি গলা তার সঙ্গে সঙ্গে যেন আমি গায়ে দামুর ছেল মেঢি দুই চারপট রখিছু সে উপরে করবি গুলগুলা নাই কহলে ঠিক হবা
1: হেটা তুমি কহিমি বলতুলি দেখো আমি সিনা আমার ঘর দুয়ার বখরি ভিজবা বলে আর বখরি তি রহমা কি কিছু গোটে ব্যবস্থাটে করমা সে প্যান ঠানু সে পেচ পেচ ঠানু রক্ষা পাইবার লাগে বাকি আমার গায়ে দামুর মানকর দেখো টুড়মুড় ফুটেনি বুপরে গুলগুলা সুনসুলা হয়ে থিবে কহি পারনি কিছু নেই হ্যাঁ বলে মুই কানা ভাবছি জানিছ কে ভাই ই যেন আমার যেন গৃহপালিত পশুপক্ষী মানে অছন ই বর্ষা দিন এবার আগ্রু কি যেন মানে নিপি করি ইহাদে বি সময় আছে তালি টিকে ঠিকঠাক করে দেবার কথা বল তো
0: নিহাতি হিসাবরে গোহাল ব্যবস্থাটা ঠিক হবা দরকারে যেনতা পায়ন নাই গলু থুবা
1: হই
0: পবন সিধা আসি করে নাই বাজু থুবা কেঁথিলে বর্ষা হলে ছিচা বি মারিছি সেথির লাগি কানা হইতিছি গোহালটা উদা হেজিছি সেনে আনি করে যদি আমি

0: এফএমডি বলছেন অ্যাকচুয়ালি মেন্ডাল লাগি পিপিআর রোগ ইতির ভ্যাকসিন করা যাউছে বর্তমান এফএমডি তো সরি গলা যেন মানে বি বাই চান্স ছাড়ি হয়ে দিবে কি যার গাই গর্ভ থিবা নাই দিথিবে ছুয়া যদি দেই সালা ন মানে ইয়া দিবি দেই দেবে আউ পিপিআর রোগ র ই ভ্যাকসিন দা আমর ই জুলাই র 15 তারিখ ভিতরে সমস্যা যে তাঙ্কর ভেটেনারি চিকিৎসালয় আছে কি আমার লাইফস্টাইল কেয়ার সেন্টার আছে সেনকে যাই কি তাঙ্কু কহি কি ই টিকাকরণ নিহাতি করাবে
1: বলে ইহাদি ঠিক সময় বলুন দবাটা
0: ঠিক সময় আ গুটে এবে রোগ আছে যেনা কি আমার সমলপুরে কইছন মুটরা রোগ
1: আয়া আয়া
0: আর ওড়িয়ারে কইছন অড়িয়ে দিনিয়া জ্বর ইংলিশে এফেমোরাল ফিভার এটা হচ্ছে গোটে ভাইরাল ফিভার
1: এটা
0: মশার লাগি হেসি আর এই বর্ষ টিকে বেশি দেখা দেউছে সেন কারণ হবা বেশি চিন্তা করবার নাই নো সেতরে বিশেষ মরণ নাই কিন্তু দুর্বল কিংবা জর্সি গা হেলে গুড়ুড়ে উঠি না পারন সাঙ্গে সাঙ্গে আমি চিকিৎসা করম কিংবা আমার জ্বর আর বাধার ট্যাবলেট আছে মেলোনেক্স প্লাস হোক কি সারাকাইন প্লাস হোক
1: আচ্ছা
0: সেটা আমি যদি দুই দিন দিয়ে দেবা বলে বি অটোমেটিক আমার জ্বর বাধা হয়ে কমি যা আর গোটে জিনিস আমি দেখবে ইহাতে কহলি ঘাস আরম্ভ হয়ে গেল ন
1: আচ্ছা
0: কহলি ঘাস যদি আরম্ভ হবা সেথিরে টিকে ম্যাগনেসিয়াম কমি যাইছি মুখ্যত বহুত সোনপুর এরিয়ারে এই সময় হ্যাপো ম্যাগনেসিয়ামিয়া মানে রক্তরে ম্যাগনেসিয়াম কম সে রোগ হবা সে রোগ লক্ষণ কেন অর্থর হয়ে পড়ি যাবে তেমন মুখ্যত খালি বহুত সোনপুর নয় সে বলাঙ্গীর অধা এরিয়া বি দেখিছে ইহাতে এফেক্টেড হেসন তেমন আমি সাঙ্গে সাং ডাকি করি যে আমার যেন্তা ভেটেনারি ডক্টর অছন কি আমার প্রাণীজন সহায়ক অছন তাঙ্কু ডাকিকি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রো ইঞ্জেকশন আছে সেটা দেই বলমা কিংবা যেন মানে ছেড়ি বেড়ি রকিছন আখিরা সেতি সিরপ মিলুছে সেটা বি সেমানে দেইকি তা নিরাকরণ করি পারবে
1: বলে এই যে টিকাকরণ কথা কহিলি আজ্ঞা এটা তামানে সকালু সকালু করে দেবার কথা কি যেন সময়ারে কলে বি হবা
0: দেখুন যে কোন সি টিকা কলে মানে যেতে সুস্থ পরিবেশ থিবে সেটা ভাল তেনু মুখ্য হলা খরা না হতবা কথা
1: আজ্ঞা তেনু
0: সকাল বেলি হো কিংবা যদি দেই পারবে সন্ধ্যারে দেলে বি চলবা কিন্তু সন্ধ্যারে যাইকি দেলে অনহারে ইহাতে তো সাপ অসুবিধা সৃষ্টি তেমন সকালু মুখ্যত টিকাকরণ করবার
1: আছে সকাল তো
0: মানে আপনি আর গোটে জিনিস টিকে কই দেউছে
1: আজ্ঞা
0: টিকাকরণ পূর্বরু সমস্ত কৃমি ঔষধ দেবার উচিত
1: আজ্ঞা আজ্ঞা
0: তেমন ইহাতে বর্ষা বি আসিগলা পানি বি দেখুন তিন চার দিন জরিয়া বি করিছে পানি বি ময়লা পিউথিবে তেমন কৃমি অন্ডা ভিতরকে যাবার সম্ভাবনা বি বড়ি যাইছে তেমন আমি যেটা রেগুলার গোটে কৃমি নাশক দেশু সেটা ইহাতে আমি আমার প্রাণী চিকিৎসালয় হো কি প্রাণী সহায়তা কেন্দ্র যাইকি কৃমি ঔষধ আমি ঝাড়া দিয়ে পরীক্ষা করিকি দেই পারু
1: এই জ্বর কথা কইলি আজ্ঞা জ্বর কথা জেন কইলি সে ওড়ে দিনিয়া জ্বর ভাইরাল জেনটা ফের ইটা আমি জন্মা কেনটা করি ঘা খেতা মানে জেন মানে জেন গায় দামুর
0: ছে তারা লক্ষণ তো গোট টিকে ছুটাবা
1: আজ্ঞা
0: তার মাংস কিছু ফুলি না থা ছোটা ফুলারে কাইছি জিন হগুড মাংসটা ফুলি দিবা
1: ফুলি যাইছে আজ্ঞা
0: ভিতরে জ্বর 104 রু 106 রাবা কাহা নাকুর সিঙ্গানি বারবা টিকে ধনসই হবা কাহা ঝাড়া হবা
1: আজ্ঞা
0: আউ সে উঠে উঠা নাই পরে গোড় ছুটাবা এটা হলা তার মুখ্য লক্ষণ
1: হ্যাঁ হ্যাঁ দিয়ে মূর্তি পিড়া হবা বলুন
0: পিড়া হবা যা মাংস আউ আঁঠু গুড়াক পেন হইছে
1: আজ্ঞা আজ্ঞা বলে ই সময় কি আমি হেন্তা উসুম পেন বি দেই পারমা কে গেন আমার মানকু পিবার লাগি
0: উসুম পেন দবা তো ভ লাগি কিন্তু এতে সুবিধা নাই সমস্ত এবে বহু জায়গা রে বোরিং হই গলা নো নলকুয়া হই গলা নো
1: আজ্ঞা
0: চেষ্টা করমা যেহেতু পানি দূষিত হিয়ে দিবা বোরিং কিংবা আমার জান আছে নলকম পানি আমি দেলে সবটু ভালো
1: তো ভা পেন আর দরদ পেন হিতি পার কথা আজ্ঞা আর গুটে কথা ইয়া আপন জেন খেবার বিবার কথা কহুতিলি বর্ষা থি নি ঢিলবার কথা ভুকে মরি গেল ন গায় দামুর বলি কি ঘা ঘা চাষি ভাই ভাই মানে ঢিলি দিছন বর্ষা হুতু সিয়ার বি বলে ছেল মানে তো হেন্দা হি গরিকা ভিজন নি থমান অস্কটাসন টিকে তারপরে তলে পল্লা ডাল পতর বি সেমানে নি খান তাকর লাগি তো তুলি তুলা আনি করি উলি উলা দিছন বাকি যদি আমি হেন্তা দেখমা ইহাতে ঘাস লোটা বি সবুড়ে দেখুন হচ্ছে আমার অনেক চাষি ভাই বোন মানে ঘাস চাষ করবার লাগি বি চাহসন যেন মানে কি তাকর হিসাবে নি কে সেমানে দায়ী দোয়া করি হেন্তা বর্ষা সময়কে বি দেই পারম বলি কি ভাবে দিছন বলে হেন্তা ঘাস চাষ রবি কিছু সুবিধা রহিছে কে আজ্ঞা এই সময় কি
0: ইহাতে দেখুন আমার পাগ অনুসারে দুই প্রকার সিজন কহুছে গোটে হলা খরিফ গোটে হলা রবি বা ঋতু বা রবি বলি
1: আজ্ঞা
0: বলে ইহাদে ঘাস চাষটা দুই প্রকার ভাগ করি পারমা গোটে হলা সবুদিনিয়া ঘাস বলে থরে জগালে বর্ষ বর্ষ ধরিকি আমি তাহাকে অমল করি পারম আর গোটে হলা গোটে সিজন কে গোটে তা গোটে ঋতু বলে ইহাতে যেহেতু আমার ঋতুকালীন চাষ হবা
1: ଆଜ୍ଞା।

লিগা এবার দুকা দুকি দেবা নাচু দিবা জোরা পানি কুই লিগা এবার দুকা দুকি দেবা নাচু দিবা জোরা পানি কেড়ে লোভ লুবানি দো সে হর নি তার।

0: in the first semi-final at Dallas Stadium in Texas, US tonight. And that is the end of this news bulletin.
1: হিন্দি এবং ইংরাজীরে সম্বাদ শুণুলে এথর কই রকু আসন্তকালি আম কেন্দ্রর প্রচার হওয়া কার্যক্রম সম্পর্কে সকাল।